আল্লাহ গোয়া লাগবানি সালামতকে গোয়া ছাসে এ বাহি সুহরগে আসে আদি একালাঙ্গে ইরাদ খুরব্বা বয়কা সিদা বেগেমবা তেদুমগা একালাঙ্গে মাগুদ কাবতে।

আদি নোবা আমায়ত কুরি মি হুন্নং হুরি খোম্মে নোবা খামকং এফদে জজায় আদি এওরেঙ্গে মচ্চা ফেতুরি ফাওয়ানি নিকমেতি কামে আল্লাহগে আজাবুন রক্ষাতের কুরআনে ইব্বিস ফরাতে এওরেন্নকন নুয়ে এওরেঙ্গে মুনুত খালো আন্দিরি রেগনুম বাইলাব্বা নিবা কুরব্বা ফাওয়া কহলে এওরেন্নি নরকাগে আহুলুবেরিন্নে এওরেঙ্গে এতাঙ্গা আবাদ দেমিতি বে হুট্টে।

এই হামা হাক ও তেদুতো খবর দেবুমা খালেগ ফানুগে কিবাইন এউরেন এ দে নেতে খালেগ ফানু ইদাল ওয়াশ আয়কে তিমং খালেগ ফানুগে বেরি রসকালাঙ্গে গন্ধেবা বিদাল ওমে হামা কশরুম এই হামা হাক ও তেদে আদিত্য ব্যা মিহুন নাকি একলাঙ্গে নুকুলদ্দা রেখিগেন দেবেনে বয়কু কমগানুয়ে।

0: ei mi haro mi den mi haro ko mi ke si dal bien podcast re mi dia mi sa tu fo no jia ei mi haro ber ka ki ei war ka pe es ka me ye ke na ti ja se tene de to alguna pega ta pa tu kan kana ta pa tu ni puri ke jia gingule usulta ka hamata ken we
1: ye ke tere ko ba to fa ho ko me sa ka usulta hamata tere ga
0: mar media ke vichya gona kabul kora ethical ningar ta kawada to asokon bi agona baswa pasun ta ka agona fodo kora usu ta king we kom me di kom ta ka ta fat ha barta gasti ko gavias e ko social media gne ta ka ningar ta king usu ta ka adis e me ka emiya ka ji uno che emiya ko ber koron dari e vi me ka e agona moro din na zamana mi kara ta fat ki
2: কবাতো আলগমেন আদা করেন জি হেমে মুহিম দাউরাকি
0: টেকনোলজি বালুয়েস কমগত বিয়েস আগুনে মিডিয়া গে এই না ইটিকাল নিঙ্গরতন এই মিডিয়া ইমাটন জাই তো এই কম মিডিয়া মেন আসে কি
1: না
0: রেডিও বিয়েস টিভি এস সোশ্যাল মিডিয়া বিয়েস আদি এই বেনু কুরিয়াস এই গে সে গে নি বেনু কুরা গুর রঙ্গল ওয়ানজে আগুনে গে বিসা কম মেচ গেস এ বেনু কো টু দেতা এ টু লকি দেগো তো বেনু কো দাইচে আদা কোস কোরে দা লাগনস কোরে দা ee mai kala uriha members e ningalo tak tabaw e barab kam e habar fetelo ga uriha ko alek kam ke kala insani karamata bikan ka rakka te kurin che e dawr ada kore wje ha barak ga de ha den e barak ginamun hi kuri kam e mi uriha chaka ko radio ga dawr daane den en kanne ge diye ve sasne ko hai ga to ga aguna medus visay wje ha radio ga dawr adi taraf pura ko community radio ta star of korevi e awon ekal ne gedin korena kamaki via ni challenge kora me har vichaka
1: at nazif bara mi ha hinduna bautu gal almen me hama fursat devyeti bara bar shukr danna inga to denti vidalvi vahata ki almen hama irav korevi ummed korani almen hama riha broadcast khaso ka divraj je gadon irav korevi ati vidalvi kanta to hama hifa tag ti ti be fulunti almen itbar korevi kanta to kore de to almen abadas masah kuran
2: আদে সেফার হাম ব্রডকাস্টিং দুহগে হেদ মাতা হনি আলগুমে ফরা তংগে তা
1: আচ্ছা আলমে না মে ওয়াদা কালনে মোহাম্মদ নাজিফ গে তো নাজিফ কি হামে মরিস মিডিয়া কাউন্সিল গ রাইস কম গে দেদার আদা করবা বে ফলে গে ইতরং নাজিফ কি এক্সিকিউটিভ ডিরেক্টর মগা আদা করবা গান্ডমস কে দায়রা লিডারশিপ ট্রেনিং দায়রা মসমর মোহাম্মদ আওরা আদা করবা বে ইতরং হা বড় মহিম গে তো আলমে মিহু বিনা করম লামর কত ইউসুল মিহিন বিনা করম দাওর গে আদা করবা বে বড় গিন দায়রা তো খাস কো দেন স্কট গ দায়রা গে সরা এস বে ফলে গত রাইস গত মফাহ করনে দে তো
2: এ আর মহিম ওয়াক্তে কে ফাহ করে e hay que tengan que hacer un tere que khayal agar me ho dada na farmaria ma kul assalamu alaikum
3: wala
1: ada radio adu gade
2: maryam
1: mihar tankola rangol maryam
3: martineto
1: barabar
2: kuba to maryam ge khayal ki broadcasting ki
3: ada adu made
1: kuba mihar kine mihar rangol wan
2: tede
1: Best. Okay. Very good.
3: Okay. Alugana rangali se agena drama ta phone nu bala deyani be ko ta hadda de.
1: Radio de ben.
3: Alugana ki phone gen gule mi han bodu phone mi batte alugana mi gen gule ni akun nu de ne. Drama wa ke alugana deyani ben alugana ke baveria ki radio abade se tan ni ulane.
1: Rangalo.
3: Ekani me kani mi nan.
1: Eh to radio ungeya libena inge to drama ta kaiche.
2: ড্রামা
3: রঙ্গল তো রঙ্গল বেন দু

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: ত্যাসেবি মেদগে মেন্দুরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে আমালে কাইরে গয়না থাকা মেদগে মেন্দুরু নামাজ বগুতুই এগার গড়ি ফানসাস নো মিনিট কা দেমি গেনেস্তেনি কিরতু কুরআন কিয়ব
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ দুহা

আল্লাহ গোয়া লাগবানি সালামতকে গোয়া ছাসে এ বাহি সুহরগে আসে আদি একালাঙ্গে ইরাদ খুরব্বা বয়কা সিদা বেগেমবা তেদুমগা একালাঙ্গে মাগুদ কাবতে।

হেও আমল কুড়া মিহুন্না এম্মে হেও জজা হুটে এই সুয়ারুগে আদি এগে ইতুরবেশ হুটে এই আল্লাহগে দিদার ফুল দেখেমে আদি এওরেঙ্গে মূন তক হিরফুহে নুয়াত দেরকমে নারানেথে এওরেনি সুয়ারুগে আহুলুয়েরিনে এওরেং এথাঙ্গা আবাদ দেমিতিবে হুটে।

আদি নোবায় আমায় তক খুরি মি হুন্নং হুরি খোম মে নোবায় খামকং এফদে জজায় আদি এওরেঙ্গে মচ্চ ফেতুরি ফাওয়ানি নিকমেতি কামে আল্লাহগে আজাবুন রক্ষাতের কুরআনে ইম বিসফরাতে এওরেন্নকন নুয়ে এওরেঙ্গে মুনুত খালো আন্দিরি রেগনুম বাই লব্বা নিবা কুরব্বা ফাওয়া কাহলে এওরেন্নি নরখাগে আহুলুবেরিন্নে এওরেঙ্গে এতাঙ্গা আবদ দেমিতিবে হুট্টে।

আমালটা কবুল করে এবং বিনা বিফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাসের উমা উম্মতং ইখলাসের কান্তাসকদ।

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুনং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগিন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউম্মা তাকওয়াবেরি ওমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি ওমা আদাওয়াতেরি ওমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুমবানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াত বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানাগাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনে তিবিগেমে ফাফে রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্না নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুঙ্গতাকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুড়াগতু মক্কম বাতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভারি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এল দিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।

ডাইরেক্টর মিলপ মিলন জাভেরিয়া একো অ্যাক্টর আদিতিয়া রোই কাপুর আল মাসেগে কোরা ফিল্ম গেনামকি তুমহি আনাকম রিপোর্ট তাবনেফি ফিল্ম মিনন নাগা ফাওয়ানি মিলপ দেহাস নাওয়ারাগা সিদ্ধাত মালহোত্রায়া তারা সুতারিয়ায় একো গেনস্তিম ফিল্ম মার্জাওয়াগা হিমিনে লাভেগে খাড়িয়াকু আন্না মহুগে তেরেগা শুটিং ফসান তাইয়া রোমুং আন্না তুমহি আনায়কি ভূষণ কুমার গে টি সিরিজুম প্রোডিউস করা ফিল্মে একমকু মিগা আদিতি আয়ায়কু বদলাগে রোল ফেন্নানি কাকু কামিং আদিনেঙ্গে আশিগি টুয়া মলংফদ কামিয়াব ফিল্মত কুলিফাওয়া অ্যাক্টরগে এমএ ফাওগে ফিল্মকি মিডিয়া হর রিলিজ করে মেট্রো ইন্দিনো মিডিয়া হর বুড়তারুহি বেলিবুন আসরগদ লোবিগে ফিল্ম এক দিওয়ানে দিওয়ানিয়ত গেনস্তি মিলপকে এমএ ফাওগে ফিল্মকি জুলাইগা রিলিজ করে তেরা ইয়ারহুমে

0: والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: تيسوي كيرت قرآن كيو ميريغ فاتيس نماد وغتوغ بانجيا بانجي دعا আদি কীর্ত কুরুয়াং গেনেসম ফ আনিক কাবেসাল গুন মেন কুরিমেস গেনেসতে মুন দিয়া হিদায়াত গ মগ মে প্রোগ্রাম আ কুরিয়া তানা
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতান